0: লালবাংকালে লাগু ঔষধ দিনকৈ কৰিবলৈ
1: লাগু ঔষধ সামাজিক অপরাধ হ কোহি কসৈলে প্রয়োগ নগর বাল বালিকালাই লাগু ঔষধ প্রয়োগ টাড়া রাখ বাল বালিকা সঙ্গত ধ্যান দি লাগু ঔষধ বাট হুনে হানি র কানুনী পরিণাম বারে জানকারী দি বাল বালিকা সঙ্গ নিয়মিত সংবাদ করে বাল বালিকালাই ঘর মায়া র সময় দিনে কর বিদ্যালয় জীবন উপযোগী শিক্ষা দিনে কর বাল বালিকা সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন কর
2: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রালয় কুচী প্রদীপ দ্বারা জনহিত সারি সন্দেশ
3: হ্যালো
4: হ্যালো বৈনি সঞ্চয় ছৌ
3: হাজুর সঞ্চয় ছু হাজুরলাই কষ্ট ছ
4: একদম ঠিক ছ বৈনি তিম্রো লাগি র ভান্জুক লাগি কেই সামান পঠাইকো ছু হুলাকমা লিন যাও হই ট্র্যাকিং নম্বর ম মেসেজ গর্ছু
3: আহা আস আস আনি হুলাকমা তো জানো
4: হো নি হুলাকমা যাও না
3: হুলাকমা তো চিঠি পত্র মাত্র আউছ হইন র
4: হ্যাঁ তুমি পনি কোন জমানাকো কুরা গরিরা ছ দেশমা বসের আফনো দেশকো হুলাকো সেবা সুবিধা কে ছন থানা পাকো
3: লৌ না তো বিদেশ বাটে ভয় পানি থা পাও হুলাকো কে রয়েছেন সুবিধাহরু
4: লসু না বিদেশ বাট নেপালমা র নেপাল বাট বিদেশমা উপহারহরু চিঠি পত্রহরু পঠাউন পরে ভনে নেপালকো হুলাক সেবা জস্তো বিশ্বাসিলো ভর পর্দো র সস্তো অরু কুনে পানি ছৈন কুরা বুঝাউ
3: এ শহরমা মাত্র হোলা নি
4: কাম হুনু অইলে তো নেপালকা সবাই জিল্লা অনি 753 ওটাই স্থানীয় তহরুমা হুলাক কার্যালয় বাট সেবা চলেকো ছ নি
3: থ্যাংক ইউ মেরো দাই আজ রাম্রো কুরা থাহা ভয়

চিন সুন্দর করতে রকম ভক্ত বাড়ির সাধন নম্বর একিম গড়ের সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাব গুরু তপাইলে আপনি সবারী সাধনকে বাস্তব রূপমা বুঝাউনু পর্ণে সবারী কর নবকরণ বস্তুর লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেরণকা লাগে সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয়মা গৌর কর প্রিন্ট মান্য ব্যাংক ভোচার গর্ণ অগি সবারী কর তথা বস্তুর একিম গর্ণ তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুয়ে বিমা আপনি বুঝাইকো করকো রকম র আপনি সবারী নম্বর একিম গর্ণ হুমা এসে সূচনা মারফত অনুরোধ গরিছ কৃষি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাট গণ স্তরে তহমা দর্তা থাকা এই বিস্তার দর্তা প্রতিনিধি তথা নবীকরণ গড়ের সম্বন্ধে সূচনা যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা ভে স্থানীয় তহমা হস্তান্তরণ ভাগ ই রিক্সা কোন যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা গর্দা এদি কার্যালয়ে জারি করে সকল বিলভুক ভাইমা শোক আধারমা স্থানীয় তহবাত শুরুয়া ফিরতা করে নিশ্বাস সমেত রাখি সেই দর্তা নম্বর কায়ম হুয়ে গড়ি অগলে খড়া গড়ি এদি যাতায়াত ব্যবস্থা কার্যালয়হরূলে জারি গরেকো সকল বিলভুকমা ভাইকো তর স্থানীয় তহলে জারি গরেকো সওয়ারী দর্তা প্রমাণপত্র বিলভুকমা যাতায়াত ব্যবস্থা কার্যালয়ে জারি গরেকো সওয়ারী দর্তা নম্বর সমেত উল্লেখ ভাইকো খণ্ডমা স্থানীয় তহলে জারি গরেকো সকল সওয়ারী দর্তা প্রমাণপত্র রাখি তাদেরকো নম্বর কায়েম গরি বিলভুকো প্রতিলিপি দিনেছ ত্যসেই গরি এদি যাতায়াত কার্যালয়ে দিয়েকো যাঞ্চপাশ প্রমাণপত্রকো সকল করিমা পনি সুহি সকল পত্রকো আধারমা যাতায়াত কার্যালয়ে জারি গরেকো দর্তা নম্বর কায়েম গরি সওয়ারী দর্তা প্রমাণপত্রকো প্রতিলিপি জারি গরিনেছ সোভি স্থানীয় তহমা দর্তা ভূমিকা বা যাতায়াত ব্যবস্থা কার্যালয়মা দর্তা ভে স্থানীয় তহমা হস্তান্তরণ ভূমিকা ই ভিক্ষাহরুকো সওয়ারী দর্তা অভিলেখ কিতাব স্থানীয় তহমা জেনজিকো আন্দোলনকো ক্রমমা জলি নষ্ট ভয়েকো অবস্থামা স্থানীয় তহমা দর্তা ভূমিকা এবং কর চুক্তা গরেকো প্রমাণকো আধারমা সকল সওয়ারী দর্তা প্রমাণপত্র বিলভুক সমেত রাখি সরুয়া দর্তা সরহ দর্তা গরিনেছ সেবাগ্রাহীলে নাগরিকতাকো ফোটো কপি দুই প্রতি হরতালে খিচিয়েকো ফোটো সওয়ারী দর্তা প্রমাণপত্রকো ফোটো কপি সওয়ারী সাধনকো ইঞ্জিন নম্বর র 33 নম্বর দেখিনি গরিকো ফোটো সওয়ারী সাধনকো পূর্ণ ভাগ দেখিনি গরিকো ফোটো সংলগ্ন রাখনু পরেছ এদি স্থানীয় তহমা সওয়ারী কর তথা নবীকরণ সমেত গরিয়েকো ভয়মা উক্ত শীর্ষকমা থপ কর লাগ্নে ছৈন।

0: পালবাংকালে লাগু ঔষধ দুর্বল পর্যবেক্ষণ লাগু ঔষধ সামাজিক অপরাধ হো কুহি কসৈলে প্রয়োগ নগর বাল বালিকালাই লাগু ঔষধ প্রয়োগ টাড়া রাখ বাল বালিকা সুন্দরমা ধ্যান দি লাগু ঔষধ বাট হুনে হানি কানুনি পরিণাম বারে জানকারী দি বাল বালিকা সঙ্গে নিয়মিত সংবাদ করতে কর বাল বালিকালাই ঘর মায়া র সময় দিনে কর বিদ্যালয় জীবন উপযোগী শিক্ষা দিনে কর বাল বালিকা সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন কর
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রালয় কুচি প্রদেশ দ্বারা জনহিত সারি সন্দেশ।

নাম ধনী বিন্দুরি তোমার ডাকি দিলাম চুকে না চুকে জানে সে মালিঙ্গি তোমার নিশি জ্ঞানী নাম ডাকবে তামি তাম দাতে জিবি তোমার ভাষুর হিন্দি চাদর ভাগ জিবি মোবার দিল ঝপকি দাসাইন দিয়ে শিখি ল মাম ঝপকি দাসাই খাইন তোমার দি গৌরাম ভাগে জানি তাম নিন্দু সুনাম গুদুরান তামিন তোমার দিকে তেনদি শিখোসিন শার্কি ভয়ং সুকুপ দেবীকে তেনদি শিখোসিন নাম নাম নমজে হয় দিদি মনাম চিল্লা রব ছড়বলাম তোমায় মতাম নিশোর ছোড়া কুদু জকুবলাম তোমায় ছড়াই কি না সামলাম হুম্বা থামছে কি তাম নিশোর কুদু জবলা তাম চেঙে জবজি থকলাম যাও লাগাই কৃষ্ণ লুবুপতাম নিচেই কোনো মুলাম যাও তাম ইন তোমার গিরা মপর ইন দিতি গিরা চাও মোয়া তোমার কঞ্চ কি জুয়াম কঞ্চলা কি নি তাম হিন্দি কি না সঞ্জি মুলাম ধর্মজি মিজি মুলাম তামিয়ে চাও ভগ বুঝিবে তোমার দুজানি এ সুখী ডাকবলাম সেই কঞ্চ কি মোবাইল ভিন নঙ্গু পড়লাম কঞ্চ কি মোলা চুকিয়া নেই মোবাইল কিনে সুযোগ করলাম ডাকবলা বমি তাম দেওয়া তাম দেওয়া লাভ নি ভিনজা না আসুন ভিনি ছাতেন তেমনি কেউ ডগাই বিদাগি কঞ্চলাম চুকে নি মোবাইল কিরো সুযোগ তামা ছাতেন তেরবলাম জানি নিন্দুর তাম নেই তোমার বমি কৃষ্ণ দেবে ভিন্ন পড়লা খরে মোবাইল জিওনি তোমার ডাকবি কি কঞ্চ কি মোলাম তামি কিউলা চুদরা চাও ইনসিসিং দিদি মুদরা মিন ধরবি খোয় কি মুলাম মান রে মা চা নিশান চিরা তাম কি তু কি বেই সুখে নি না তান দেখে মুলাম দি তাম কি হয় ধরবি চেই কোন দেখে মা পড়লাম কোন দে পবি মুলা তাম কি হয় ধরবি মুলা কোন সুন জু মাই চি কোন দর তামা মুলা সুন জু মাই সিরো তাম না লে মা জেনে না সুন তোমা সুসি চিরা দাগো ইয়েসু দা সেঙ্গে তুই মুলা সাং সিয়া দে মি মি জিবে মিয়া মুনা ওয়াই কৃষ্ণ দাগো মুলা জুনা ওয়াই খোয় কি দাগো মা পড় কিরো লাভ নিবি না সং তুজানে খো ডাকবি মুলাম ডাকবি কি গমলাম না নি নমু পড়লাম খোই কি মপ চান নমু দি দিদি মুদনা জানি ঘন্টা নেমু দিবি তে ই তুই এসে কি মুলাম তামি চাসং চিরা সিং খো করে কি না করে ডকে কি তে জুনা মুয়ে কারণ চিরা সুসিং ডাকবি মুলা ডাকবি জুলান ডকে এসে ডাকবি মুলা ফিটনাম লুই তুকেনে ডাকবি খোলাম বুসিনে মপর কি তোমার কোন যদি নিরসম দিওয়া সে কি সেন কি দিনি তামি বাবা বুঝুন তোমার সূর্য থানা কি তাম দিয়ে ছিলাম তোমা কি শুনি ভিন্ন তাম দেখা ইনসিসিং ভাই ভাই নানা চিনি যাও হত কোয়ালিকে শুনছি হতো না জানি ইনসিসিং চিরা শ্রী খেলাই দিলাম ভেমা জেনে হা কোশন শুনছেন খেলাই দিলাম খোলা মা জুড়ে তোমার যে তাম দে আমরা ঠিক বেজি চোখে সাই জানি খোলা মা মারা তামাম পাপলা লেমা জানি হা কৌজি তো কি নিজে মা নিজে ডকাই ডাকপতি জুড়ে না ডকাই তোমার ডাকবে ডাকবি কি কিসা নিছেন ভূগোল দিক বাই কিরো নিমালাম ডাকবো ধর্মজি কই যশন দিয়েই না করা রেম যে না কচুক দিবে তোমার দিতাম শিরোধলাম ভূগো মন রাখবো হয়েছি তোমার ভাই বাইকি দিন করলাম কোন যোগ পাপা হুজুন তোমার সুচে তোমার নিরসুন্দর শিখলাম ঝুমে না হওয়া শুনি রেম যেন লাভ নিভিন্ন দেবে তুমি ইঞ্চিং খেলাচ্ছি সুলাম আবার চাই রেম না হয় তোমার কোন যোগ পাপা রাম আবার ছিল ইয়েসু কি ডাকলাম না নিভিন্ন দেবে তোমার কই কিছু না শুন নিয়া চাইছেন মিশিয়ান সুশাম পবি দেবে তোমার তোগের ইঞ্চিং সোবার লাসন না মিউজিক জি ডাকবি যে ডাকবি মাংস মোবাইলে ডাকবি কোন যোগ পাপা লাগান চিলক দিন ডাকুতি খৈকি বুঝু ঘুমতিওয়ালাম ধর্ম খরে ধরে জিনিস নালা হয় ধর্মী যে খৈকি ত্যাসরাম তুমি দিনে নি হয় তোমার ডাকু খৈকি ত্যাসরাম জানি তাসে হক তুমি হয় খোয়াতে রাম বোটং জানি জুনাম হয় তোমার ডাকু যে হক তাঙ্গি লাগাম জুন মধ্যে খোয়ারা জুনাম হয় খৈকি ডাকুলা জোর না আসুন ডাকুলা ডাকবি দিক পানি আসুন তুমি না দিয়ে খৈ যাবে দিন না আসুন তুই কেন ডাকবি মোবাইল কোন যে পাবলা না জানি সুমুকলা মুঠুক দিবে কারণ তা ডাকবি এসলাম চেঙ্গে ধুলাম মোবাইল চিঠুক দিবে নিজে হুদরা গেলে মোবাইল চিঠুক দিবে নয়া ছুট দিবে তোমার চিলাম উঠবে চেঙ্গে ধুলাম মোবাইল কিসা মেন লাম সিজা তেল কি থাকলাম চেঙ্গে ছুটি মোলা তাম কিসা তোমার লেন লাম সিজা তেল কি থাকলাম না ইয়ে ছুটলাম থুজি ওম দিয়ে থাকলাম লেন লাম তেল কি থাকলাম তোমার গে কি মিজিলাম নিজে চমুক দিয়ে থাকলাম চেঙ্গে ছুটি মোলা তাম কিসা তোমার ইয়ে ছিল মোবাইল কিসা তোমার খৈ কি তুমি কি থাকলাম খৈ কি ডাক বলে জানবো তুমি কি থাকলো খোয়ালাম তুই দিনা ভিতরে তাম জানে জানি ভাই আমার চুরি কোন যে কি মোপার ভাবি কোন যে পাবালা মোপার কি তোমার ডাক বুঝি খোয়ালাম মোপার কিরো বলা কুদরাম পড়ছি মোপার জানি দিবে তোমার দিন পড়লা বনি তাম তে জানি নিজে তোমার ডাক বলে আমি জানি ডবলাম শিক্ষালে টিভি করলাম না সন্ত মূল্য কিরে গেলালে বউ ঠিনতে হয় কি এসে গেই ভতি টুকি তার তালাম ঘনি দিন দিয়ে নারঙ্গানি সে থাকি।
wing. Tama coba lagi orang mau pergi. Tama tiba lam. Sen merak baju ada kan? Kami marasa. Cilas wing tiba. Tama mengat tama. Nanti tiba jadi. Nanti lagi dong susu ni. Mau pergi ubla gaji. Bukan nak cilas sen. Cilas cilas ni ni semua tau. Tama cilas cilas kanya sum. Tama nanti kandang nyusul. Nanti silut di. Nanti cilas ini. Tama cilas cilas kandang lam. Cilas cilas dah ini nene. Tama mati kena ubla. Coba lagi orang mau pergi. Kami ala sini bocah ni, sama dah begitu tu mudah tu, konjak papa lama berkisah, sama tu mudah selesai konjak papi je, semula cakap bingung itu, sama sisa musang tu dah salam, bini mau berkisah, sama mati kena bingung, sama cuma coba lama berkisah, mau berminyak ni juga kami, mau bermakisah, sila si bumi siklam, mau berjasa konjak itu orang di sini, dia suruh tamu, sama konjak lah cawat je, dah begitu lama senang gomala, dah begitu khas sejauh, kang wes ni konjak lama jadi cawai, mau berjalan cari min, kangle ni dua jago perlahan, kuala jengi mau berjalan, sama tinggi mau berjalan, tinggi kang laga cile, tinggi nang bermana mau berjalan perlahan, tinggi mau berjalan cuma jadi terjewe, sama cara je kuala tamlam, sama tamgule waktu ni jual lam, lama jadi musyrik tu kita lam, si kami binuai, tinggi kuala jadi cawul lam, kuala jadi waktu mana dobla bin langsung, di tam dia udungan, dah bu kuala jadi tam min, sama dah bu konjak mula, buka tam kirim tam kirim. Sitangdram ni, ditangdram sejaminan ni. Tama konjade sem jangbo, konjo junang way. Konjade chase siya tamam, cinta roja junang way. Soi konjo ge, buki tangdram ni. Soi konjo ge chalam la tamji, bukula chali way. Tama ti tamji ge, koi siya Yesu Krishna sur, chalagi mula jangang ni, bukumla na way. Tukanya dagu nare, soi konjo mula, wapar ki boji sini, nab ni teri way. Kuati dagu konjo junang way. Tama koi ji ji badabla. Siapa yang orang binang ni? Kaji semalam langsung. Kaji dah buat di bawah tadi langsung. Tama dah buat di toklam. Tok tama binang langsung. Tama di tiri tam. Kaji tola kencur urusin. Kaji tola kunci berdampi. Semua mama tama jauh jibo asin. Hakau laga kisah. Bukan yang kaji cerunglam. Namsa nama doh niji. Terus mau nampulin. Mana cuci? Cuci cuci. Tama cuci koalam. Kuda semalam. Tama kaji mina mau cawe. Kaji jualam. Kunci jibo dawung. Binang way. Yuaji. Kira di nasam. Tama gajiwin. Tama gaji jokinji. Cuma Yesus Kristus aji. Tama kunci lah kira papa. Siji si gantejiwin. Kaji cuma tanda jangan gulin. Cepat jual kaji cuma fak nangulin. Bukannya cuma Kristlam. Muajani kunci papi jadi papa. Nasen. Hari ini kunci ke sungguh betulah inno. Musa dapat tahu musaklam. Bulan jadi dilu dilu lam. Kunci ke leh ala ulu silu lam. Dapat cedul laga cedul no. Tunggu saya no.

0: এই ভাগরা কাস্টমে যান জানো রেডিও নেটওয়ার্ক অহিলে রাতিকো 9 বাজে
1: ইয়ো সময় কিষান পাই প্রোডাক্টস কালিকো হো
0: রাষ্ট্রকো সান কিষান
1: আ কমপ্লিট পাইপিং সলিউশনস